0: কি বলে না বাবা, ছয় নাই
1: ঠিক হয় মানুষ গাহাত
0: আজম জিতা বলা ফার্স্ট অফ মিগেল হ্যারি আইলা জর্জ ইউনিয়ন এডওয়ার্ড লিঙ্কন সেকেন্ড অফ ফ্লোরেস ফ্রাঙ্ক লিঙ্কন ওশিয়ান রবার্ট এডওয়ার্ডস স্যাম ফার্স্ট অফ অ্যান্ডারসন অ্যাডাম নোরা ডেভিড এডওয়ার্ড রবার্ট স্যাম ওশিয়ান নোরা মেরো স্যামিও 227 of 2004 HMA out of Redwood. Correction, out of Belmont. And I got numbers.
1: Go ahead.
0: William 1641033.
1: 2 by 11, 10 4.